নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা অনুষ্ঠান সাত রং। আজ সাত রং উপস্থাপনার দায়িত্বে আছি আমি মুনমুন দত্ত ও সঙ্গে সাথী চম্পা বক্সী। শ্রোতা বন্ধু, এখন চলছে বর্ষাকাল। আজ আলোচনা করব বর্ষাতে ভালো থাকার উপায়। বর্ষাকালে সুস্থ ও সতেজ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। দূষিত পানি ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে নানান ধরনের পানিবাহিত রোগ এবং ত্বকের সংক্রমণ দেখা দিতে পারে। বর্ষায় ভালো থাকার প্রধান এবং কার্যকর উপায় হল বিশুদ্ধ জল পান। সর্বদা ফোটানো অথবা আরও পরিশোধিত জল পান করুন। রাস্তার ধারের খোলা জল, জুস বা শরবত এড়িয়ে চলুন। টাটকা খাবার খান। বাইরের বা বাসি খাবার না খেয়ে বাড়িতে তৈরি তাজা ও গরম খাবার খান। বর্ষায় হজম শক্তি কমে যায়, তাই হালকা ও সহজে হজম এমন খাবার খান। কাঁচা সালাডের পরিবর্তে সেদ্ধ বা রান্না করা সবজি খাওয়া ভালো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু, কমলা লেবু, আমলকির মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখুন। মাঝে মধ্যে গরম স্যুপ বা ভেষজ চা পান করা, যা শরীরকে সতেজ রাখে। আরও কতগুলি ব্যক্তিগত সতর্কতা মেনে চলুন, যেমন খাবারের আগে এবং বাইরে থেকে ফিরে সাবান বা জল দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত বাড়ি ফিরে স্নান করে শুকনো কাপড় পরে নিন। ভেজা জুতো বা মোজা পরে থাকবেন না। আর্দ্র আবহাওয়ায় ছত্রাক বা ফাঙ্গাস ইনফেকশন এড়াতে শরীর শুকনো ও পরিষ্কার রাখুন। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। আর ঘুমোবার সময়ে মশারি ব্যবহার অবশ্যই করবেন। আর বৈদ্যুতিক সতর্কতা মেনে চলুন। বাইরে বের হলে জমা জল এড়িয়ে এবং ভেজা হাতে বৈদ্যুতিক সরঞ্জাম বা তার স্পর্শ একদম করবেন না। নিয়মিত ব্যায়াম করুন। বৃষ্টির কারণে বাইরে বের হওয়া সম্ভব না হলে ঘরের ভেতরেই হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন। এটি শরীর ফিট এবং সচল রাখে। শীত ও বর্ষার দিনে অনেকেই জলপানের প্রবণতা কমে যায়, তবে সুস্থতার জন্য সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। তাহলে শ্রোতাবন্ধু, বর্ষায় সুস্থ ও ফুরফুরে থাকতে এই সব স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা সবচেয়ে জরুরি। শ্রোতাবন্ধু, এখন একটু মনোরঞ্জন হয়ে যাক। তো আজ শুনবেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: সে।
1: শ্রোতা বন্ধু, শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে সুমন চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধু, বাংলা কথা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী স্রষ্টা হলেন মতি নন্দী। তার আসল নাম মতিলাল নন্দী। বাংলা ক্রীড়া সাহিত্য তার হাত ধরেই প্রাণ পেয়েছে। তার খেলাধুলার সাথে আর শৈশব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পেশাগত পরিচয় মূলত ক্রীড়া সাংবাদিক হলেও তার লেখনীর অসামান্য শিল্পনৈপুণ্যে সাংবাদিকতার পরিধিকে অতিক্রম করে সাহিত্যের আঙ্গিনায় নিজের সৃষ্টিকে পৌঁছে দিয়েছেন

0: মতিনন্দী। খেলাধুলার বিষয়বস্তু, নিজস্ব ভাষাভঙ্গি, তীব্র বিদ্রূপ আর অবিস্মরণীয় শিল্পদৃষ্টি তার সাহিত্য সৃষ্টির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মতিনন্দী দীর্ঘদিন উত্তর কলকাতার গোষ্ঠপালের প্রতিবেশী ছিলেন। তার প্রিয় লেখক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। 1931 সালে 10ই জুলাই উত্তর কলকাতার তারক চ্যাটার্জি লেনে তার জন্ম হয়। লেখকের পিতা চুনিলাল নন্দী শৈশবেই প্রয়াত হন। তিনি 10 বছর বয়সে স্কটিশ চার্চ স্কুলে ভর্তি হন। 1948 সালে সেখান থেকেই ম্যাট্রিক পাশ করেন। পরে 1957 সালে মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে বাংলা অনার্সসহ বিএ পাশ করেন। ১৯৫২ সালে স্টেট ট্রান্সপোর্ট কোম্পানিতে বিনা বেতনে অ্যাপ্রেন্টিস হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপরে কিছুদিন স্কুলে শিক্ষাগত শিক্ষকতা করেন। 1959 সালে আনন্দবাজার পত্রিকায় চাকরিতে যোগ দেন। 1994 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 1953 সালে গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্য সৃষ্টির সূচনা হয়। 1956-তে দেশ পত্রিকায় ছাদ গল্প এবং পরিচয় পত্রিকার চোরা ঢেউ প্রকাশিত হয়। এরপর থেকে শুরু হয় তার একের পর এক নতুন সাহিত্য সম্ভার। 1958 সালে শারদীয়া পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় তার গল্প বেহুলার ভেলা। পাঠক মহলে সাড়া ফেলেছিল, তেমনি শিশু কিশোরদের জন্য সমান দক্ষতায় অনেক গল্প ও উপন্যাস লিখেছেন। মতিনন্দী 1974 সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন। 1991 সালে সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। 2000 সালে শিশু কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়াও 2002 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎ স্মৃতি পুরস্কারে ভূষিত হন। মতিনন্দী দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় ক্রীড়া সম্পাদক ছিলেন। 2010 সালের 3 জানুয়ারি বাংলা সাহিত্যের এই প্রবাদ প্রতিম কথা সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
1: Mark.